0: যেটাও আজ তো আমরা সারপ্রাইজ
1: আসমা কই তো আমরা সারপ্রাইজ
2: ও সারপ্রাইজ বেবি
3: থ্যাংক ইউ বেবি জুম
2: বাই
0: বয় এন্ড দ্য তেরে ইচ্ছা পুরা
4: हिजोसम्म त्यस्तो गोते आज स्मार्ट
5: केही त गडबड छ म पत्ता लाउँछु

0: มาตั้งความมือกันไงเปรี้ยคุณไม่รักคุณอะไรหมดนะทำไปเปรี้ยชุกชีพยังชูรีจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูแค่ตัวไปจะตอนเดียวดูสิเฮ้ยยังมาในงงยังคุณความมือนักคุณน้ำหมดแล้วต้องไม่หมดนะคอมพิวเตอร์บิ๊กลีกอร์เลยสิเก้าเลยอันนี้มาร์มัดกอร์เลยเนปาลเคย number one hardware and software education center โอนี่เอาซีพีเอ็นมาตั้งคอมพิวเตอร์ป่าวนู้กับสัตย์คอมพิวเตอร์สิเก้าเลยรู้แค่อีกคนต้องบิ๊กลีฮัลเลมากอร์มาบิ๊กลีกอร์มาอีเบงก์มาอีเอาไปสกูลอาพีสดุนสุกิสังสวัสดามาบิ๊กลีเนี่ยอะไรแบบบ้านเอาเนี่ยสุบิดาเป็นชาวจูซี่ English language คัดชักกุบินเบียบสตาชาวยคอมพิวเตอร์แล็ปท็อปพิมพ์ท็อปโฟโต้คอปี้มิชชีนอินเตอร์คอมซิสโต้อินวอเตอร์โซลาร์ซิสโต้เอาอินวอเตอร์ก็แบตเตอรี่ปนิพันชาซีจีแคมราร์บอร์ฟอร์ดอินเทอร์เน็ตปนิพันจูดินชาทาวทำมาเมื่อไงร้องเองตากเองเขาตาลโนเบตาลมาฮีเดอร์เพจดูกับไปเอลันจูซี่เขาเอฟโฟนนัมเบอร์ศูนย์เอ็กซ์ 5547788อันท่านนับเป็น4235541เอาบ่อยอ่ะเอากูดเบรีกูดเบรีกู
1: काठीवाड़ा फूड प्रोडक्ट का उत्पादन भुजिया दाल मोठ मटर फ्राई चिप्स को सफलता पछि चादनी भुजिया ले मीठो स्वाद में पालक पनीर को पनि उत्पादन शुरू करी बजार में ल्याई सकेको छ तपाई हाम्रो शहर में उत्पादन भएको पालक पनीर खाऊ सधैं रमाऊ काठीवाड़ा फूड प्रोडक्ट सुंदर रहेछ 9 बुधवारे मोरङ प्रोप्राइटर रमन कार्की
2: पवित्र जल सुन्दर हरैचा 11 बेलेपुरमा उत्पादित पवित्र जल सधैं पिउने बानी बसालौं आफ्नो र परिवारको स्वास्थ्यको ख्याल गरौं सफा स्वच्छ र शुद्ध पिउने पानीका लागि पवित्र जल पानी जीवनका लागि हो भने सम्झौता किन सम्पर्क पवित्र जल उद्योग सुन्दर हरैचा 11 बेलेपुर मोरङ मोबाइल नम्बर 9841484444 9810543353 पवित्र जल भएपछि म त ढुक्क छु तपाई नि
3: वेस्टर्न डिजिटल एन्टरटेनिंग द नेशन lensnepal.com इन फोकस यू एन्ड एभ्रीथिङ

শিশুপাল মন্ডল এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার অমোক উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার শনিবার দিউসো 3:30 বজে, ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান 8 বজে দেখি 10 বজে সম্ম, ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিউসো 2 বজে দেখি 5 বজে সম্ম। সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা, সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা 10 গ্রাড চোক মোরন, মোবাইল নম্বর 98520 48 247, ফোন নম্বর 021548786।